যদি পেরা ভরি ধন ধান থাকিলেহেতেন, উগার মারি মারি উগার মারি মারি ঘিওয়ে মোয়ে খালু হেতেন। সোণর পালেঙতে শুই লৈ সোণর পালেঙতে শুই লৈ হুকুম দিলোহেতেন দে পিটিকি গা, গাঁৱৰ বাটত কলেহেতেন হোৱা হাতীত উঠি যায় ৰখে চৰ্চা।

মর্যাদা দিয়ে। যদিও আধুনিকতার ঢৌ উঠিছে, তথাপিও চহা জীবনের মাটি সুরণি আজিও অম্লান। মাটির গন্ধত লুকাই থাকে জীবনের সত্য, চহা জীবনের সরলতাতেই থাকে সুখর পবিত্রতা।